রাজীব মঙ্গেশ্বরের কথিত সন অব ইন্ডিয়া, দত্তকণ্ঠ শিল্পী লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফি, গীত সকিল বদায়নী, সঙ্গীত নৌসাদ।

এথরা 2 ঘন্টা শিল্পী লতা মঙ্গেশকর ও মুকেশ, কথাচিত্র ফরজ, গীতিকার আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: 4454 से प्राप्त की जा सकती है।
1: বাদ্যায়নের কার্যক্রমের পরবর্তী শিল্পী লতা মঙ্গেশকর, কথাচিত্র মোঘল আজম, গীতিকার শকিল বাদায়নী, সঙ্গীত নৌসাদ।

পরে বলতে শিল্পী আশা ভোসলে ও মোহাম্মদ রফি কথাচিত্র কালী টোপি লাল রুমাল গীতা মজুরি সুলতানপুরী সঙ্গীত চিত্রগুপ্ত।

গীতা আনন্দ বক্সি, সঙ্গীত রাহুল দেব বর্মন, এছাড়াও অমর প্রেম কথা চিত্রে কিশোর কুমার।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু আপন সমস্ত আজ সন্ধ্যার স্বরলিপি কার্যক্রম কু কার্যক্রমের উপস্থাপনায় মু শুল্ভা
1: ও মু জ্যোতিস্মিতা।
0: প্রকৃতি কথা কহে, হসে ও কান্দে, কেবে সবুজ ক্ষেতরে টিপ টিপ বর্ষারে, আউ কেবে সুনীলি আলোকরে, অবা থুরু থুরু শীতরে কথা কহে, পক্ষীর সুমধুর সঙ্গীতরে কিছু হস বহি আসে, ফুলর পাখুড়ার সুগন্ধ বাসনার, অবা মতিময় কাকরার, নদীর কলকল নাদর ও সুমধুর ফলর, আউ কেবে নিজর মিছি মিছিকা রাগ দেখায়, পত্র ঝড়ার ঘড়ঘড়ি চমকাই, অবা নদী নাড়কু শুখাই, প্রকৃতি তেবে হসে যেবে লতা বৃক্ষ কীট জীবজন্তু হসে, রুদ্র রূপ দেখায়, কেবে বাত্যা বন্যা ভূমিকম্প, অবা কেবে মরুড়ির হাহাকারে ধ্বংস করিপারে, এ সুন্দর পৃথিবী নিমিষকে যদি উল্লগ্ন করে কেহি তা নিয়ম বিরুদ্ধরে।

শ্রোতা বন্ধু, প্রকৃতি শিখায় একাঠি জিঁবা প্রণালী। নিজে বঞ্চি অন্যকু বঞ্চাইব কিভাবে সহজে শিখি যাও হে মানব, দিন থাও থাও, নচেত হেইযিব তুমি ধ্বংস, নথিব তোমার টেক, না রহিব তুম এই মিছর বিকাশ। প্রেম প্রীতি প্রেম ফগুণে অবির যা দেহকু ছুঁই না, তাকু যদি আমি প্রেমিকা কহিবা ফগুণ আসিব না। শ্রাবণ আসিলে শ্রাবণ ধারে দেহ যেবে ভিজে না, অধা ভিজা দেহে শেষ শ্রাবণরে মন জমা বুঝি না। শরত আসিলে হিম কাকরে দেহ যেবে থরে না, পাহান্তি সপনে শীতুয়া রাতে নিদ জমা ভাঙ্গু না।

শ্রোতা বন্ধু, সজ সকালর অধা আলুয়ে ঝর, শেফাড়ি পাখুড়া, মন্দির বেড়ার ডেণা ছাড়িপার, দেওথান্তি খণ্ডে উড়া, কোষ কোষ দূর গহীর বিলরে সুবর্ণ শস্যর ক্ষেত, দূর তাড়বণে ডাকে কেহি জনে স্বপ্নহন করি চিত্ত, ঝরি পড়ে বারি নই ছাতি করি মুক্ত ঝর সে কি সতে, পাহাড় খোলরু বহি আসে স্বচ্ছ অমৃত নিঝর ধ্রুতে, নীতি নববেশে সাজে সে নিজকু প্রকৃতি সুন্দর রাণী, প্রেমী গণপ্রেমে হুয়ন্তি পতিত দেখিতা সুঠাম ঠাণী।

0: তেবে শ্রোতা বন্ধু, এটা ছিল আজ সন্ধ্যার স্বরলিপি কার্যক্রম। আশা এই কার্যক্রমটি আপনা সমস্ত নিশ্চিত ভাবে ভালো লাগি, তেবে মতামত নিশ্চয় জনাইবে। আমাকে চিঠি লিখিবার ঠিকানাটি হল যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বলাঙ্গীর, পিন 767001।
1: আপন মানে আম সহিত হোয়াটসঅ্যাপ মাধ্যমে মধ্য যোগাযোগ করি পারিবে। আম হোয়াটসঅ্যাপ নম্বরটি হেলা 8114659464। আও মধ্য আপন মানে আম সহিত ইমেল মাধ্যমে যোগাযোগ করি পারিবে। আম মেল আইডিটি হেলা

0: কানুনি সহায়তার টেলি ল কে অ্যাপ, ওয়েবসাইট www.tele-law.in या টোল ফ্রি নম্বর 14454 से प्राप्त की जा सकती है।
1: ଓଡ଼ିଆ ଭକ୍ତିଗୀତ କାର୍ଯ୍ୟକ୍ରମର ଏଥର ପରବର୍ତ୍ତୀ କଣ୍ଠଶିଳ୍ପୀ ହେଉଛନ୍ତି ନମିତା ଅଗ୍ରୱାଲ। ଗୀତରଚନା ବସନ୍ତରା ସାମଲ, ସଙ୍ଗୀତ ମନ୍ମଥ ମିଶ୍ର।

মনকে দেখি সূত্রে সূত্রে ঝুলের দেলি টিপি, ঝুলের দেলি টিপি, তোর গুড়া সর সর ঝলি দেখি জন মেঘ তলে হেলা ঢাপি, মেঘ তলে হেলা ঢাপি, তোর গুড়া সর সর ঝলি দেখি জন মেঘ তলে হেলা ঢাপি, মেঘ তলে হেলা ঢাপি। ঘরমলি তুই পতরা বলি মন বগিচার গজরা মালি, ঘরমলি তুই পতরা বলি মন বগিচার গজরা মালি, বগ বগানু ফুটি দেইছু, বগ বগানু ফুটি দেইছু, তোতে লুবেছনে তুলি নেকি, তোতে লুবেছ।

0: ইলাকান স্বাভাবিক কি তার এতকা বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। 2030 মশিয়া তক সারা পৃথিবী গরম বড়বা বলে বিশ্ব পাণিপাগ সংগঠন তরফ কুহাযাইছে। 2026 নু 2030 মশিয়া ভিতরে ফি বছর হারাহারি বিশ্ব তাপমাত্রা 1850 মশিয়া নু 1900 মশিয়া তুলনাতে 1.3 ডিগ্রি নু 1.9 ডিগ্রি সেলসিয়াস অতকা রহবা।
1: 2026 के जून से सितंबर के दौरान पूरे देश में सामान्य से कम बारिश होने का सबसे ज्यादा संभावना है। उत्तर पूर्व भारत में सामान्य वर्षा होने का संभावना है। अभी जून महीने के तापमान की बात करें तो हरियाणा, पंजाब, बिहार, ओडिशा, छत्तीसगढ़, गुजरात और आंध्र प्रदेश के कई हिस्सों में तथा महाराष्ट्र, तेलंगाना, हिमाचल प्रदेश और तमिलनाडु के कुछ क्षेत्र में सामान्य से अधिक हीट वेव कंडीशन डेवलप होने का उम्मीद किया जा रहा है। हालांकि রাজস্থান ও ঝাড়খণ্ড মে সামান্য সে কম উষ্ণলহর হোনে কা সম্ভাবনা হে।
0: জপর গরম আর পানির সমস্যার মোকাবিলা লাগি আক্তুরা প্রস্তুত রহবার কে রাজ্য সরকার জিলা প্রশাসন মানকু পরামর্শ দেইছন। খরা সময়াতি বাহার কে নাই জিবার, ভরপুর মাত্রাতি পান পিবার, ছুয়া ও বয়স্ক মানকর যতন নেবার কে বিল কোয়া যাইছি। পানিপাক কেন্দ্রর আকলন উত্রু ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাক বিজ্ঞান কেন্দ্রর নির্দেশিকা মনোরমা মহান্তি তাঙ্কর প্রতিক্রিয়াতি কইছন।
2: জুন ফোরকাস্ট ইস্যু করা যাই জুন আমার নর্থ ওড়িশার অধিকাংশ স্থানের বিলো নর্মাল নর্মাল রেইনফল রহবার
0: শেষে মুখ্য খবর ফের ঘায়। রাইজে আইবাকালঠান মূল হবা এসআইআর প্রক্রিয়া। 38,000 নু এতকা বুথ স্তরীয় অধিকারী সংগ্রহ করবে ভোটর মানকর তথ্য। মুখ্যমন্ত্রী অধ্যক্ষতাতে আইবা বুধবার দিন হবা রাজ্য ক্যাবিনেটর জরুরি বৈঠক। আর দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু প্রভাবতে আইবা জুন নু সেপ্টেম্বর মাস ভিতরে হবা স্বাভাবিক নু কম বর্ষা সূচনা দেলা পানিপাক বিভাগ। আজির আঞ্চলিক খবর ইনু শেষ হেলা।

0: দাদা জুহার
1: জুহার জুহার বহেন আস বস
0: দাদা ও এটা দিহবা নসে দে লাগে মুহ মা সুখে সুখে করে আউছ বৈঠকি কে যে
1: ওয়ে বহেন দেখো তো খরা দিনে দেখো উপর তাতি তোল তাতি সব আড়ে তাতি হেতি রে ফেন দিহি যদি বিগড়িলা বলো তো
0: হই
1: বলে কিছু বি ভাল না লাগে বহেন
0: দেখো ইয়ন খরা মাসে তো নি গায়
1: হই
0: ই খেবার পিবার জিনিস হেনতা হি একা স্বাদ নি করে বাগিটা খালি সে কাকর প্যান্ট কে জানো ভাল লাগছি
1: হ্যাঁ পরে
0: আর সেতি ফের যদি দিহি ভা নসি গলা বলে তো মহা মুশকিল হে
1: ওয়ে বহেন হেতির লাগি দেখিগিরি প্রকৃতি খরা গেটি কি বাহিরবার কথা আমি চাষি লোক তো ক্ষেত খোলাকে নাই গলে নাই চলু
0: হয়ে হয়ে
1: নিক তো ক্ষেত খোলাকে গলে বি একদম রগরিসিয়া ভুলিয়া নাই গে আজি হি কাম সারমি বলি নাই ভাববার কথা আর ছাইতল দেখিগিরি কাম বুতা করবার কথা
0: হয়ে
1: মই টিকে বলো তো খরা থি দেলি আয়রুনি চাছি
0: হ্যাঁ
1: বলে এটা তার দুঃখ আর
0: জি দাদা এটা খরা মাস বলি জানু ছ আর ফের খরে তোরে কাহি দেখো এন্দা কবার কম মানে করুছ দেখো আমি যত কি সে শারীরিক পরিশ্রম করমা হয়
1: হয় হয়
0: ঝাল ঝুলাতি সে কি পলে যাসি বলুছ
1: হয় হয় হয়
0: তারপরে এই যে ঝাউ বলুছ এটা তো সে ন সাড়ে ন বাজি গলে কি ঝাউ মারুছ বাকিটা ততলা পবন
1: হ্যাঁ হয়
0: হয়
1: বাকি বলো তো চাষী লোকর জীবনে এটা ছুটিয়া ছুটিয়া দুঃখ কে দুঃখ বইল বইলে নাকি নাই হুয়ে বহেন কটা মারলে বি তাকে হিটে কি রাখকে যাবার লাগি পড়ছি তো এদে দেখো বর্ষা উতরাবা কিছু দিন গলে তার যেন লক্ষণ মানে দেখালা নকি দেখো যেন প্রকার কাল বৈশাখী হউছি বিলবুড়িয়া বলছ ভটানে থিলে গস্তল মানকু তো মোটে লুকি নেই যিবার কথা
0: হবে
1: ডাই পোখরা ভাঙ্গিকির কেতবেলে জীবনটা যিবা তো ঘর দুয়ার গুহাল এইসবকে সজাগ যাবি করবার কথা
0: হয়ে হয়ে হয়ে
1: আগরু যেন খপল হেঁটাল হুটি নেই করুথুলে ছাঁ ছুঁয়া ছুঁই করুথুলে
0: হয়ে হয়ে হয়ে
1: হে প্রকার যা যেনটা অছে বলো তো তাহাকে সজাগ যা করবার কথা নিহাতি হয়ে
0: দেখো যেন খপল হেঁটাবার কথা নি কহিল কে এটা তামানে বর্ষা মাস আবার আগ্রু আমার যেন বাসস্থান কে আমি ঠিকঠাক করবার কথা যেটা কি প্যান পুনা নি গলবা বলে সেই হিসাবে দেখো ইহাতে তো আমার ছত ঘর মানে প্রায় হয়ে গলান আমার যেন গৃহপালিত পশু পক্ষী রখুছু আমি সেমানকর জায়গা কে বি টিকে ঠিকঠাক করবার কথা
1: হয় বহেন বাকি যেন মানকর ছত ঘর নাই ন বলো তো
0: হয় হয় হয়
1: সেমানে বহুত অথথালি হউজন কাইতে লাগি মাকড় মানে গাঁ ভিতর মানকু পশি হউজন আর ইচ্ছানু সে ছাইন কে নাই ডেগি দেলে বলছো তোমার যেন আজবেস্টস মানে বি ছড়কি যুছো
0: কুরকুটি কর দে সঞ্জে
1: হয় হয় তো এই সবকে টিকে বর্ষা ঋতু আলা গুরু টিকে থপা তনা করবার কথা বহেন
0: হয় হয় হয়
1: যে শুনো তো
0: দাদা
1: আজি পরে মনোরঞ্জনই আছে
0: হয় হয় হয় যে
1: গীত গুতা শোনাবো পরে
0: আইন ছেন যে এটা বজাসি দাইলে
1: বজ বজ বড়িয়া গীত বজ তো
0: হ্যাঁ হ্যাঁ
2: তোরা কাঞ্জে সুতি ছেড়া পোহরা হয় গো।

0: দাদা দেখো ই খরা মাসে নিকে আর গুটে কে কানা ডর লাগছে জিনছ কে
1: কানা
0: ই যে জুয়ে
1: ওহ নেই কহ না বলে জুয়ের কথা
0: সবুয়াড়ে সুখা সুখা হিতিছি যদি ঝুলা গুটে বি পড়ি গলা বলে নিকে এত্র পুরা দন
1: দেখো যে আমার যেন জঙ্গল তরাপটিয়া যে গাঁ মানে অছে হেনে যেন ভাই বোন মানে অছন ই যেন মহুল গজ মানে নেই অছে গেব হ্যাঁ দেখো যে এটা খেড়ে কর ধনটা দেই দউছে আমার ভাই বোন মানকু বাকিটা বলো তো
0: হয় হয়
1: তো হেতির লাগি মহুল বেটা উটি টোল বেটা উটি আমার লোকে করি থিসন বাকি মহুল বেটবার আগো যেন পতর পড়ি থিসি তাহাকে সফা করবার জায়গারে জুয়ে জুয়া বি লেছাই দেসন তারপরে সে জুয়েকে ঠিক হিসাবে লিভন নাই বলিগিরি সেটা বলছো চহলি যেগিরি একদম জঙ্গল সারা মাকর বিহা তো আর গোটে কথা বহেন যে আমার লোকে যেতে কহিলে বি ইশানকা যেন ক্ষেত ভিতরে যেন পুয়াল পড়ুছি হেটাকে বি জুয়ে লেছে দৌছন আয়ের কিরকে বি জুয়ে লেছে দৌছন তদ্বারা বলছ মাটি মাতাটা তো যাহা কষ্ট পাউছে পৌঁছি আমার যেন উপকারী যেন জীবাণু ভূতাণু কীট পতঙ্গ জীবজন্তু যাহা অছন সেমানে বি পুড়ি পুড়া যাউছন আর সেথির লাগি মাট বি ধীরে ধীরে অনুর্বরা হয়ে যাউছে বহেন
0: দাদা এটা আমার চাষী ভাই বোন মানে যেনতা করবি এথির প্রতি টিকে ধ্যান দেবার কথা বল তো জুয়ে লেছাবে যে সে সফা সুতরা লাগি ঝগড়া কেচড়া কেসি না জুয়ে লেছাবি বাকি যেনটা আমার উপকার রে আউছি তাহাকে কেন পুড়াবে কহ
1: সেটা দেখো পোয়াল দূরাকে যদি নাই কোধরি গিরি সকলি বেটলি দেগির গুটে জায়গা না গদে দেতে
0: হ্যাঁ
1: সেটা বি বছর পূর্তে খত হেলে হেতা নেহলে পাঁচ সতি গুড়া দু তো হেলে মিলতা
0: হয় হয় হয়
1: এটা বি লোকে বুঝবার নাই তো কাঁ করমা বহেন আমি আমার ভাই বহেন মানুষ কহেমা সিনে সেমানে নিজে নিজে ই কথাকে ধে ধ্যান দেবে বলে সিনে
0: বলে ইতার গুরুত্ব কেতে রহিছে সেটাকে সেমানে মনে হেজি করি নি কাই কবার বুতা করবার কথা
1: ওই দিনাদু গলে তো দেখো মানল বাজালা ভুলিয়া ঘড়ঘড়ি করবা বহেন পায়েন দূর দূর রুকবা বলে তার পূর্বরু জমি বাড়িকে সবুকে সজাগ গজা করবার কথা যে বাকি যেন্তা পরিবেশ প্রদূষণ নাই হেবার আমার বি ক্ষতি নাই হেবা সে কথাকে ধে ধ্যান আমার লোকে দেবার কথা
0: জি দাদা এটা পদে ধরিছ কেন বলছে
1: হয় হয়
0: বজো হিন্দা হলে
1: শুনো শুনো বহেন।

0: দাদা দেখো, ইটা যেন হিসাবে এসুর খরা বাপরে, তামানে ভটাকে বাহারি নি হেবার, আর যাই দেখবো সব যাকর মেলা মেলা দিশুছে দাদা। হ্যাঁ, ই কাহি তামানে গছ গুটে বি নি
1: দেখো যে আমার চারি ফালে বলছ বুড়া ডঙ্গর মানে অছন,
0: হ্যাঁ
1: একদম কেন পুরনা কালু ঘোর জঙ্গল বি আমার এড়ে রই আসছে বহে। তো ধীরে ধীরে করে ধীরে ধীরে করে আমার লোকে হি জঙ্গল সবুকে পদা করে দিলে না, আর ডঙ্গর বুড়া মানে নাড়ু হয়ে গেলে না। হ্যাঁ, তো সেথির ফলটা আমি এইখানকার ভুগুছা বহেন, এতে যেন খরা নেই হচ্ছে। দেখো যে কিছুদিন তলে আমার অঞ্চলকে পুর্থির সবুঠানো যেন জায়গা ভিতরে যাউছে বলিকি কুহা গলা।
0: হ্যাঁ
1: বলছো ঘরু ভটাকে বাহারিলে আঁক জ্বলেই যাউছি,
0: হ্যাঁ
1: তো পাহা বি পুড়ি গলা ভুলিয়া লাগুছে, চপল লগাইলে বি তো এই গছ খুট নাই না বলিকি এন্তা হচ্ছে বহে।
0: দাদা তুমি হে যেন ঠিয়া হব ঘরে বলে বি নিকে, ঘর ভিতর যদি যদি ছুচা তলে ঠিয়া হব, তল আড়ু কি গুটে জয়ে জালুছে বলবো,
1: দেখো তো
0: হেন্তা লাগুছে, তলর তাতি উপর তাতি।
1: তো যাহা তো হেলা ন হেলা ন, আমি যাহা তো তকলি পৌঁছা পৌঁছা আগে আমার যেন পুঝি নাতি নাতেন বি নাই কে
0: আমার পরবর্তী পিঢ়ি যেনটা,
1: সেমানে বি এ প্রকার অথথালি নাই হবে বলিকি আমাকে গুটে ন কথা বহেন, গছ জগাবার লাগি পড়বা প্রত্যেক লোক। আমি নিহাতি গছ জগাবারটাকে গুটে আমার কর্তব্য বলে ভাববার কথা। আর দেখো বহুত প্রকার ফলমূল এন্তা খরা দিনে মিলছি, যেটাকি আমার আম, তো আমটে খাইলো টাঁকোটে তো অছে, টাঁকোটে কে নেইকি তুমি কেনঠানে তুপি দেল বলে সেটা বি তার সুখে গছটে হয়ে যাবা।
0: হ্যাঁ,
1: তো এই প্রকার ভিন ভিন ফলর বীজা হেলা কি আমার এই টাঁকো হেলা ইটা মানুষ বি সিধা সলক জগা যাই পারবা বহেন, মাটি কুড়ি দিয়ে সেটাকে পকাই দেলে আর মাটি ঢাপি দেলে বর্ষা পাইলে সেটা আঁকরিবা
0: আঁকরিবা, সেটা হয়ে যতন পাতন বি জহনি লাগে।
1: হ্যাঁ,
0: খালি সে ছোয়া থিলা বেলি কে নি কেন ছেলমেড়ি গায়ে দামু টিকে নি খাইবার
1: কথা। তারপরে দেখো নিজে বি চারা প্রস্তুত করি হেবা, নিজে চারা প্রস্তুত যদি নাই কল সরকারকর তরফ নু বি আমার যেন জঙ্গল বিভাগ তরফ নু বি গুটে গুটে ঠানে পুরা হেন্তি আর গুটে গুটে ঠানে সুলভ মূল্যরে অতি সস্তা দামে চারা যোগে দিয়া হউছে। তো আমার লোকে নেইকিরি সেটাকে নিজর খেতে খোলে জগাবার কথা আরিকিরি
0: হয়ে হয়ে হয়ে।
1: আর দেখো সবু গাঁর ইজেন সাময়িক জায়গা মানে থিসি, হ্যাঁ দাদর গৌজর।

0: দাদা দেখ কথা হউথব বললে নি কে ইটা কেতে কথা মানে হেতু তুসি বলুছ
1: হ্যাঁ পরে
0: সে ছয় দিনর কথা মানে গজ খুঁট নানা কথা সরেছি তারপরে আগরু দেখ ই প্যাঁর এন্তা অভাব নি থাই খরা এত কি নি হউ থাই সবু থিরে গুটে সন্তুলন রহুতলা
1: হয়ে
0: এবে দেখব বলে সবু জাগ নি বিগড়ি পুগড়া গলান
1: দেখ বহেন আগরু কম লোক বি থিলে
0: হয়ে
1: আর গাঁ মানুষ ভাই দে মিতা মারসাত হইকি রহুতলে গাঁ মানে ধীরে ধীরে বহুত বড়ি গলান লোক সংখ্যা বড়ি গলেন সে অনুপাত থিনে কে আমার যেন গাঁর সংসাধন মানুষ অছে তাহাকে আমি সুরক্ষিত রাখবার লাগি পড়বা নহলে আহুরি কথাটা বিগড়িবা বহেন
0: দাদা জিমাঙ্গা বলতুলি
1: যৌরা থেলা ন লমু
0: হয়ে হয়ে জুহার দাদা
1: জুহার বহেন জুহার